দবিলুগাধুনি সাইলং এফামুনে সবাই জানলাই নমস্কার কলি লুগা বাই ওই সানু বাবা সবাই জানালাই নমস্কার হানিলাই পরো তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল কলি লুগা বারু দই ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল বাবা পানি ছয় আমা পানি ছয় ছয় মালয় রমাইল ভালে বাসনি গাঁমা ইয় নাম দুকো ঠাউমা ছয় রে মালয় রমাইল তল নতর শীত পোখরিমা বাগলে বাছ খাই সক্যো হেরন হের নজর ঘুমায়ের বাগলে বাছ খাই সক্য মাইতিকো ঘরমা নত বসন রয়েছ ভাইলে বসন লাইসকো

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছে উথালে সুনেরা বাসা বীর মাউরি করসা বিতরে অগল ছে উথাল ইম্রোরা আম্রো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পারনে ও কি সাইলাঙা সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাকি রে রয় বড় কচিন কালি লোগা বারুদায় বাঁচু বাবা বাঁকি রে রয় ভড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতে নি খবর দিন কদিন

0: ভাত খাই ভাত পোষাটো ডাল খালে
1: বানা না
0: বানা বালাই মেরো পানা বালাই মেরো পানা ভাত পোষাটো ডাল খালে
2: বালমাতে যাও না
0: আমি সীতাও না আমি সীতাও না কাবাসারে রাখাউলে
1: লড়কা
0: ঘোষে এটা ফারকা ঘোষে এটা ফারকা কামাসারে ডালকাউলে কায়রা পাকো নলয় গো গো লতা

রাজাকো বানছে এসটি বুড়ি মানছে এসটি বুড়ি মানছে বুড়ি রাইতে ও খংরা

0: দারা কোঠে কি কেলাই গরছে থেকে কেলাই গরছে থেকে ছাতি মা সময় পছারে তো
1: দে বাইনে দইলাই দে বাইনে দইলাই ছাতি না সময় পছারে তো না জিকে গান ছাত খানি দান কো তি উন অমৃত সান কো তি মন অমৃত সান কো তি মাতে কাল গাও এ ভনা।

নমস্কার কলিলোগা ভাই ওই সানু বাবা সবাই জানালাই নমস্কার হানিলাই পরো তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল কলিলোগা বারো দয় ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল বাবা পানি ছয় না আমা পানি ছয় না ছয় না মালাই রমাইল ভালে বাসনি গাঁমা ইয় নাম দুকো ঠাউমা ছয় না রে মালাই রমাইল তল না তর সীতা পোখরিমা বাগলে বাছ খাই সক্য হের না হের নজর ঘুমায়ের বাগলে বাছ খাই সক্য

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসা বীর মৌরি করসা বিতরে অগল ছেউথাল আম্রো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বোকে বানায় পানে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় বড় কচিন

পানি মারছে রে সহজাই রণস্থল বিখে মর রাজ না রামর ঘরে তেরো মালিক লাইয়ো বনি দিনু সঞ্চার মেরো পানি মারছে রে সহজাই রণস্থল বিখে মর রাজ না রামর ঘরে सक्छौ हे महाराज हामी दुईले पाता कसी ल्याउँछौ लड्नु पर्छ भने लडिकन पनि त्यसलाई लियाउँछौ धन्दा केही न